0: গুড ইভিনিং, এই আগে সুয়ানী কোহিমা সামলাগা খবর পড়ে আছে কেতু খোমেরে পয়লা হেডলাইন্স। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর কৈছে কি উচল উন্নীতি হইলে সমাজ লাগা সব সেকশনতে সশিয়াল ইকোনমিক আর শিক্ষাফিনি উঠি যাওয়া আছে। এডভাইজার জেদ নিউথেথো নিউথে মিল মিলাপ করবলে অনুরোধ করে দিছে, ইটুপা সমাজতে আগে বাড়ে। নাগাল্যান্ড হোম ডিপার্টমেন্টপা ওয়েস্ট সেগ্রিগেশন লাগা এনফোর্সমেন্ট স্ট্রিক্ট করবলে কই দিছে, আর সরকারপা ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স এমেন্ডমেন্ট রুলস 2026 নোটিফাই করে দিছে, তাতে রেজিস্ট্রেশন লাগা টাইমলাইনতে বদলি করে কিনা। ইতিয়া পুরা খবর, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুটো কৈছে কি শিক্ষাটো হইলে একটা তাগত কুড়া লাগা আছে এম্পাওয়ারমেন্ট কারণে, যুপরা নিজরকে সেলফ রিলায়েন্ট এওয়ার আর কেপেবলতে জানিবলে পায়। ট্রাইবেল বেনিফিশিয়ারি স্কলারশিপ স্কিম কারণে আজি নে দিল্লীতে কথা কুড়া সামে প্রেসিডেন্ট পড়া কৈছে কি অচল উন্নীতিটো হইলে হাসিল করবলে পায় যেতিয়া সমাজ লাগা সব সেকশনস খান সশিয়ালি ইকোনমিকলি আর শিক্ষাত ফিনি উঠি যায়।
1: युवा हमारी राष्ट्र की शक्ति आशा और उज्जवल भविष्य की प्रतीक है। मेरी सभी युवाओं विशेषकर जनजातियों समुदाय के युवाओं से अनुरोध है कि उन्हें अपनी जड़ों और अपने लोगों को नहीं भूलना चाहिए। युवा शक्ति विरासत पर गर्व करते हुए आधुनिक शिक्षा और तकनीकों के बल पर आगे बढ़े तो सशक्त समृद्ध और आत्मनिर्भर भारत का निर्माण होगा।
0: শ্রীমতী মুর্মুটো হইলে সরকারি স্কলারশিপ স্কিমস ওপর কৈছে, যুপরা ট্রাইবেলস খান লাগা জিন্দগিতে বদলাভ করে দিছে, তাই খানকে হায়ার এডুকেশন আর নতুন সুবিধাটো দি কেনা। প্রেসিডেন্টটো আরও কৈছে কি ইন্ডিয়াতে ট্যালেন্ট ফিনি কমতি নাই, আর কৈছে আইডেন্টিটি নার্চার লাগা দরকারি আছে আর ঠিক প্ল্যাটফর্মটো দিব লাগে আগে বাড়ি বলে। এডভাইজার NSDMA এন্ড ইনল্যান্ড ওয়াটারওয়ে জেদ নুসেথো নুথে পড়া কৈছে কি মিল মিলাপ করাটো হইলে অচল উন্নতি লাগা ফাউন্ডেশন আছে। মলুরি টাউনতে যাওয়াকালি মলুরি কমিউনিটি বিল্ডিং যুন্তু মিল রেজ ইনেকা মাতে ইটুকে খোলা সামে, তাই পড়া কৈছে কি মিল মিলাপ করা পড়া মজবুত কোঅপারেশন আর বিকাশটো আনবলে পারে, যুপরা সমাজতে দিগদার ওপর জুতিয়ে একটা মঞ্জিলটো হাসিল পারে আর একটা ভাল ভবিষ্যৎ বানাবলে পারে। কমিউনিটি বিল্ডিংটো মিলাই কিনা 2.5 crore টাকাপরা বানাইছে, যুপরা একটা মিনি শপিং মল তে করব, লোকাল এন্টারপ্রেনার্সকে মদত করব আর বেপারী সেক্টরতে সেলফ সাস্টেনেন্টে উঠাই দিব। নাগাল্যান্ড হোম ডিপার্টমেন্টটো হইলে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল 2026 লাগা হিসাবতে প্রদেশতে থাকা সব বস্তি খানকে ওয়েস্ট সেগ্রিগেশনটো মানিবলে কই দিছে। রুল লাগা নিচেতে যুন্তু April 1 শুরু হয়েছে, তাতে সব ঘর লাগা জাবরাটো আলাগ করবলে কৈছে আর স্টোর করবলে কৈছে। তাতে চারটা ক্যাটেগরিজ খানটো আছে, ইটু খানটো হইলে বিজা লাগা

0: আখান কে কলেটারাল ফ্রি লোনস টু দি কিনে ব্যাপার শুরু করে দিয়া আর ডর করবলে দিছে। এটু স্কিম লাগা নিচে দে লোনস খান তো ইটু সাল মার্চ পড়া 40 লাখ ক্রোর টাকা ওপর বেনিফিশিয়ারিজ খানকে ভাগ করে দিছে। ইটু মাজতে 17 লাখ ক্রোর টাকা তো হইলে মহিলা খানকে দিছে। ইটু ফ্ল্যাগশিপ স্কিমস খান তো হইলে প্রধানমন্ত্রী জন ধন যোজনা, সুকন্যা সমৃদ্ধি যোজনা আর উমানিয়া লাগা ইনিশিয়েটিভ পড়া মিলাই কিনে মহিলা খান কারণে তাইখান লাগা ব্যাংকিং সেভিং আর এন্টারপ্রেনর প্ল্যাটফর্ম তে মজবুত করে দিছে। জনধন যোজনা লাগা নিচে তে আজি তাক 58 ক্রোর ওপর একাউন্টস টু খুলি দিছে আর ইটু লাগা মাজতে 33 ক্রোর ওপর জনধন একাউন্টস টু হইলে মহিলা খান লাগা আছে। আলাকি ইনিশিয়েটিভ টু লাকপতি দিদি লাগা কার্যক্রম আছে যোন টু লাগা মঞ্জিল টু হইলে মহিলা খানকে মদত করে কিনে অ্যানুয়াল ইনকাম টু কমসে কম 1 লাখ টাকা টু পাবলে দি আছে। বেটি বচাও বেটি পড়াও স্কিম টু ন্যাশনাল সেক্স রেশিও তে ভাল করে কিনে জনম কুরিয়াত 2014-15 918 পারা উঠি কিনে 2024-25 সাল তে 929 তে করে দিছে। চুলি থাকিয়া পলিসি লাগা মদত আর ইনোভেশন কার্যক্রম পারা মহিলা খান টু সেলফ রিলায়েন্স আর ইনক্লুসিভ ইকোনমি তে একটা ডর ভূমিকা তো বানাই আছে। আসনিউ আকাশবাণী নিউজ কোহিমা।
1: আৰু চেণ্ট্ৰেল ৰিজাৰ্ভ পুলিচ ফৰ্চ চি আৰ পি এফ লগা 78 বেটালিয়নটো পেট্ৰিয়টিক মন লৈ কিনা জুবজা হেডকোৱাৰ্টাৰ্ছতে তাইখান লগা 41st ৰেইজিং ডে টো মানিছে। 1st June 1985 উঠাইছে তামিলনাডুতে আৰু বেটেলিয়নটো হ'লে নাগালেণ্ডতে 2007 পৰা ডিপ্লয়ড কৰি দিছে। ইভেণ্টটো হ'লে জৱান যোনখন সবচে ডাঙৰ বলিদান দিয়া খানগে মান কৰিছে। ইটো পিছতে সৈনিক সামিলান স্পৰ্টছ আৰু কালচাৰেল কাৰ্যক্ৰমটো লৈছে। ইটো লগা সময় এটা নতুন লাইব্ৰেৰী আক্ষাৰ রালাইয়া টু খোলাই দিছে পুরা আর প্রফেশনাল বিকাশ টু উঠাবলে জওয়ান খানলা মজতে খবর সেইস্তে দুবারা হেডলাইন্স। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু পড়া কৈছে কি উচল উন্নতি টু হলে সমাজ লাগা সব সেকশন তে সশিয়াল ইকোনমিক আর শিক্ষা ফিনি উঠি যাওয়া দূর আছে। এডভাইজার জেদ নুসিথো নুথে পড়া মিল মিলাপ করবলে অনুরোধ করে দিছে। ইটু পড়া সমাজতে আগে বাড়ে নাগাল্যান্ড হোম ডিপার্টমেন্ট পড়া ওয়েস্ট সেগ্রিগেশন লাগা এনফোর্সমেন্ট টু স্ট্রিক্ট করবলে কই দিছে আর সরকার পড়া ইমিগ্রেশন এন্ড ফরেনার্স অ্যামেন্ডমেন্ট রুল 2026 টু নোটিফাই কই দিছে। তাতে রেজিস্ট্রেশন লাগা টাইমলাইনতে বদলি করি কেনা আজি রাতে লাগা নাগামিজ খবর ইমানতে শেষ করব। শুনি থাকিবি কালি পুজোর 7:25 নাগামিজ খবর আনি দিব। শুনি থাকিয়া সবকে ভাল রাতে হবি।